0: on FM.
1: E darapọ̀ mọ́ wa ní ìtàkùn ayélujára wa, ìtàkùn ìbàdàn rẹ̀ Facebook, ìtàkùn abẹ́yẹfò Twitter àti Instagram lórí Diamond 88.7 FM. Diamond FM, shining supreme.